বাইসাই তো দর্জার কান্দ তাই সরমীয় আমার মেয় দো বাইসাই তো দর্জার কান্দ